আকাশবাণী শিলচর, আজ শুক্রবার, 9ই শ্রাবণ 1948 শকাব্দ, 14ই শ্রাবণ 1433 বঙ্গাব্দ, 31শে জুলাই 2026 খ্রিস্টাব্দ। শুরু হল আমাদের প্রথম অধিবেশন। অনুষ্ঠানে একযোগে প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 362.32 মিটারে, অর্থাৎ 828 কিলোহার্টজে, এবং FM 102.3 মেগাহার্টজে।

0: নিষ্ঠার সঙ্গে করতে হবে এবং ভালো করে করতে হবে। কখনো কোনো কাজকে অর্ধসমাপ্ত বা অসমাপ্ত অবস্থায় ফেলে রাখা যাবে না, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার সর্বোত্তম প্রয়াস তুলে ধরতে না পারছ, ততক্ষণ পর্যন্ত আত্মতুষ্টিতে ভোগো না। শৃঙ্খলা এবং সহনশীলতার অভ্যাস অনুশীলন করো। তোমার মতকে তুমি শ্রদ্ধা করতেই পারো, একই সঙ্গে বিরোধী মতবাদকেও শ্রদ্ধা করতে শেখো। তুমি পাশ্চাত্য শিক্ষায় আকণ্ঠ নিমজ্জিত থাকতেই পারো, সেখান থেকে তুমি তোমার নিজের এবং জাতির হিতের জন্য শ্রেষ্ঠ সারবত্তা গ্রহণ করতেই পারো, কিন্তু তা কখনোই নিজের সভ্যতা এবং সংস্কৃতির মৌলিকতা বিসর্জন দিয়ে নয়। স্বাধীনতার অর্থ শুধুমাত্র বন্ধন মুক্তিতে নয়, বরং একই সঙ্গে সুযোগ সুবিধার উপস্থিতিতেও। মুক্তি শুধু সরল একমাত্রিক ধারণা নয়, তার চারটি বৈশিষ্ট্য রয়েছে, জাতীয়, রাজনৈতিক, ব্যক্তিগত এবং অর্থনৈতিক। সেই মানুষই মুক্ত মানুষ যে একটি স্বাধীন সার্বভৌম দেশে বাস করে, গণতান্ত্রিক রাষ্ট্রে যার বসবাস, যে সমাজে বৈষম্যহীন বিচার ব্যবস্থা এবং ন্যূনতম নিষেধ রয়েছে, এবং যেখানে সেই অর্থনৈতিক ব্যবস্থা আছে যাতে একজন নাগরিক সুরক্ষিত জীবনধারা, সুনিশ্চিত সুবিধাগুলি এবং একই সঙ্গে আপন মেধা বিকাশের পূর্ণ সুযোগ পায়। রাজনৈতিক এবং সামাজিক ন্যায়ের জন্য কোনো দেশের বিভাজন এবং কোনো সমুন্নত শ্রেণীর অসম্মান বা ধ্বংস কাম্য নয়। যা প্রয়োজন তা হল সবার জন্য প্রাপ্য সুযোগ সুবিধার সমানাধিকার, আত্মোন্নতিকরণের সম্পূর্ণ স্বাধীনতা।
1: অমৃতবাণী অনুষ্ঠানে এতক্ষণ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের রচনা থেকে পাঠ শুনলেন আকাশবাণী শিলচর।
2: এক জমানে সে কাহানি হ্যা সুনা রহি আকাশবাণী, ফির আয়া এন্টারটেইনমেন্ট কা রেভোলিউশন, জব কোনে কোনে পৌঁছা দূরদর্শন, কাহানি নহি বদলি স্টাইল গয়া হ্যা বদল, জো কাহানিয়াঁ হম সুনতে আয়ে দেখতে আয়ে আব বহি বেসি হি কাহানি সুনায়েগা ডিজিটাল।
3: ডাউনলোড ওয়েভস ওটিটি অ্যাপ নাও এন্ড ওয়াচ ফর ফ্রি।
1: শুরু হচ্ছে ভক্তিমূলক সঙ্গীতানুষ্ঠান বন্দনা। এতে প্রথম গানখানি শুনবেন মহেশ রঞ্জন সোমের কণ্ঠে।